বন্দনা আজি পাই এটিকি আকাশবাণী বারিপদা পরবর্তী কার্যক্রম শুনিপারে কিছুক্ষণ মধ্যে রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্র।

0: মাস সুখর বোতল খলি দিও আও পিলাও দুনিয়ারে জিরো হসাও হসাও সুখর বোতল খলি দিও আও পিলাও জুমি জুমি যাও মস্ত মস্ত মস্ত হে মোর দোস্ত জীবনকু করি দেলে জনানা ডিপা লাগিথিব রূপ সিংহ আসিবা যিবা হে আসুথিবে হে বসুথিবে আসুথিবে বসুথিবে হসুথিবে রসুথিবে পুনি চালি যাওথিবে হে রূপসী মানে হাতরুণী মানে আও তুমি হেউথিব মস্ত মস্ত
1: এইটি রকুছু শ্রোতা বন্ধু গীতাঞ্জলির প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শুনেপারে সকাল আটটা বাজি পঁয়তাল্লিশ মিনিট্রে বর্তমান সময় সকাল আটটা বাজি তিরিশ মিনিট হওয়া যাচ্ছে পরবর্তী কার্যক্রম আপনার শুনেপারে কিছুক্ষণ মধ্যে রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর।

শ্রোতাবন্ধু, ব্যক্তিগত সফলতা সহ আনুষ্ঠানিক সফলতার মধ্যে এক গভীর সম্বন্ধ রয়েছে। ব্যক্তিগত সফলতাকে বৃহত্তর আনুষ্ঠানিক সফলতা দিগরে লগাই পারন্তি। সবুবেলে অন্য সহ তুলনা করিবা দ্বারা মানসিক চাপ সৃষ্টি হইতে, তেণু অন্যমানক সহ নিজকে তুলনা করিবা অনুচিত। নিজ চিরাচরিত জীবন মধ্যরু নিজ লাগি মধ্য কিছু সময় দিয়ন্তু না, সময় সময়ে নিজকে টিকে বিশ্রাম দিয়ন্তু। করুথবা কার্যর ধারাকে তর্জমা করে কোন শিখিছন্তি এবং এ সফলতা দিগরে আপনাকে কিভাবে ভাবে সহায়তা করিব, এহাকু সবুবেলে জানি রাখন্তু। সফলতা লাভ পাই সারা বিশ্বর প্রতিষ্ঠিত ব্যক্তিমানঙ্কর থরে আত্মজীবনী নিশ্চিত পড়ন্তু।

অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।

0: শুভ সন্ধ্যা যুববন্ধু, অনেক শুভেচ্ছা সহ আজ যুববাণী কার্যক্রম আপন মানুষ স্বাগত জনাওছু। কার্যক্রম উপস্থাপনের মো সুনীতা বেরা আ মো সহিত
1: মো পল্লিনা সারঘরিয়া।
2: নমস্কার।
0: জীবনটা এক রঙ্গমঞ্চ, এই মঞ্চে দেখা হুম অনেক কলাকার, অনেক সময় অনেক ক্ষেত্রে পরস্পরের নিকটবর্তী হুম, সুখ দুঃখ ভাল মন্দর ভাব আদান প্রদান করতে, আয়ক্রমে নিজ নিজ বাটরে চাল যা। সত্যি যেপরি প্রত্যেক নিজ নিজের অভিনয় করা এই মঞ্চক আসতে, হন্ধু আমি সভিয়ে জনে জনে কলাকার, এই নাটক ভিতরে কিছু চরিত্র মনক ভারি ছুঁই যা, আনে রহতি সবুদিন। হ্যাঁ বন্ধু, তাহলে আজ আসন্ত শুণবা গীতি কথা অবুঝায় মন।

0: ডক্টর এল মুরুগান এবং চর্মরোগ ক্ষেত্রে আয়ুর্বেদ সিদ্ধ ইউনানী ও হোমিওপ্যাথিক চিকিৎসা পাই জারি হল মানক নির্দেশাবলী। সংবাদ শেষ হল।
1: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সংগতির অভিব্যক্তি আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচাল শুণন্তু রায়গড়া জিলা সম্পর্কে তথ্য দিয়েছন্তি আম রায়গড়া সংবাদদাতা সীমাঞ্চল পণ্ডা ও উপস্থাপনার মু নীনা সাহু। রাজ্য সরকারঙ্ক বরিষ্ঠ নাগরিক তীর্থযাত্রা যোজনার রায়গড়া রেল স্টেশনরু স্বতন্ত্র ট্রেন যোগে তীর্থযাত্রার বাহারিছন্তি দক্ষিণ পশ্চিম ওড়িশার ছটি জিলার 775 জন বরিষ্ঠ নাগরিক এবং 25 জন এসকর্ট। গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গণ্ড সবুজ পতাকা দেখাই এই ট্রেনর শুভারম্ভ করেছিলে। রায়গড়ারু চতুর্থ থর পাই এই তীর্থযাত্রার আয়োজন করা যাইছি। আইআরসিটিসি পর্যটন বিভাগ ও জিলা প্রশাসনর সহযোগে যাত্রীঙ্ক পাই আবশ্যক ব্যবস্থা করা যাইছি।
2: 775 জন এই চতুর্থ পর্যায়ে তা সহ এসকর্ট পার্ক সহ 800 জন তীর্থযাত্রী এটি বাহারি এমিতি যদি দেখিবা প্রায় 2427 ইয়ে প্রায় 7755 জন তীর্থযাত্রা করিবার তাঙ্কু সুযোগ মিলবে। এইভাবে ব্যবস্থা তাঙ্কু হয়েছি। আজ সেমান দর্শন করি আসিবে রাজ্য সরকারঙ্কো আহরি বি জগন্নাথ তীর্থযাত্রার বি যোজনা রয়েছে। সে মাধ্যমে বি অনেক যে জগন্নাথ দর্শন করিবা পাই চাহুচন্তি সেমান বি দর্শন করিবার সরকারঙ্কো তরফ সুবিধা মিলুছি। তেণু নিশ্চয় আজ যে যাইছন্তি তাঙ্কো পাই আমি সমস্তে এটি মা মঝি ঘরিয়াণী হোক প্রভু জগন্নাথ পাখে আমি প্রার্থনা করুছু তাঙ্কর যাত্রা মঙ্গলময় হোক।
1: রায়গড়া জিলার স্বতন্ত্র সঘন সংশোধন বা এসআইআর 2026 প্রক্রিয়া পরে চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশ সম্পর্কিত বৈঠক জিলাপাল তথা জিলা নির্বাচন অধিকারী আশুতোষ কুলকর্ণীঙ্ক অধ্যক্ষতার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব তালিকায় 7,14,700 জন ভোটর থাকবে, চূড়ান্ত তালিকায় 6,71,378 জন ভোটর স্থান পাই। তালিকা সংশোধন, নূতন নাম যোগ ও নাম বাদ দেবা প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দলর প্রতিনিধিমানঙ্কু অবগত করা যাইছে। রায়গড়া জিলাপাঙ্ক সম্মেলনী কক্ষে কোরাপুট লোকসভা সাংসদ সপ্তগিরি শঙ্কর উল্লাকাঙ্ক অধ্যক্ষতার জিলাস্তরীয় দিশা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, জাতীয় যক্ষ্মা নিরাকরণ কার্যক্রম, জলজীবন মিশন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং জিলারে শিল্প বিকাশর সম্ভাবনা সমেত বিভিন্ন কেন্দ্রীয় যোজনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। সেবা ও জনকল্যাণমূলক কার্যক লোক নিকটে পহঞ্চাইবা উদ্দেশ্যে রায়গড়া জেলার মুনিগুড়া ব্লক পরিসরের সেবা সংকল্প অভিযান 2026 অবসরের সেবা সেতু শিবির আয়োজিত হয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, শিশু বিকাশ, বন, পশু সম্পদ, সামাজিক সুরক্ষা ও খাউটি কল্যাণ বিভাগ পক্ষ স্টল খোলা যাই লোককে বিভিন্ন সেবা যোগাই দিয়াযাইছে। অন্যপক্ষে প্রধানমন্ত্রীঙ্ক জন্মদিন অবসরের মুনিগুড়া অঞ্চলের বৃক্ষরোপণ ও স্বচ্ছতা কার্যক্রম আয়োজিত হয়েছে। গান্ধী জয়ন্তী ও শাস্ত্রী জয়ন্তী অবসরের রায়গড়ার শান্তি শোভাযাত্রা, সর্বধর্ম প্রার্থনা সভা ও পুরস্কার বিতরণ কার্যক্রম মধ্যে হয়েছে। রায়গড়া জেলার বিষম কটকঠারে অনুষ্ঠিত 25তম ওড়িশা রাজ্যস্তরীয় সিনিয়র সিপক টাক্রো প্রতিযোগিতা উদযাপিত হয়েছে। উদযাপনী উৎসবরে পূর্বতন মন্ত্রী জগন্নাথ সারকাঙ্ক সমেত বহু অতিথি যোগ দেইথিলে। রায়গড়া জিলারে মহিলা সশক্তিকরণ ও আইনগত সচেতনতাকু গুরুত্ব দিয়াযাইছে। মুনিগুড়ারে বিজেপি মহিলা মোর্চার মিশ্রণ ও সম্বর্ধনা কার্যক্রম আয়োজিত হয়েথিবা বেলে রায়গড়ারে যৌতুক নিষেধ আইন এবং ঘরোই হিংসারু মহিলাঙ্ক সুরক্ষা আইন সম্পর্কে জিলাস্তরীয় তালিম কার্যক্রম হয়েছে। এসহ যুবপিঢ়ীঙ্কু নিশা সেবনর কুপ্রভাব সম্পর্কে সচেতন করিবা পাই কৈলাসপুর স্থিত সরকারী এসএসডি মহাবিদ্যালয়ের নিশামুক্ত ভারত অভিযান অন্তর্গত সচেতনতা কার্যক্রম আয়োজিত হয়েছে। জিলারে আন্তর্জাতিক পর্যটন দিবস অবসরে পুরী কোষ্টাল মারাথন 2026র প্রচার পাই 5 কিলোমিটর প্রমো রন আয়োজিত হয়েছে। ওড়িশা আদর্শ বিদ্যালয় স্থাপনা দিবসে ছাত্রছাত্রী মানে মধ্য নিজের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শন করেছেন। জিলা হালচাল আজ।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রম। শ্রোতা বন্ধু, প্রকৃতি বিনা জীবন অসম্ভব। পৃথিবীতে ভারতের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থিতি অথবা জলবায়ু ও জনসংখ্যা পরিস্থিতি যোগু ভারত বিশ্বর সবুঠারু অধিক বিপর্যয় প্রবণ দেশ হয়েছে। এথিযোগু ভারত বিভিন্ন প্রকারের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হেউছি। আম ভারতর বিশাল হিমালয় পর্বত বিশ্বরে সবুঠারু দীর্ঘতম পর্বতমালা হয়েথিবা যোগু এথিরে অনেক ভৌগোলিক পরিবর্তন হেউছি এবং ভূস্খলন বা ভূচলন স্থিতি পরিলক্ষিত হেউছি। কোনসি পূর্বাভাস বিনা এই প্রাকৃতিক বিপর্যয় যোগু মনুষ্য এবং প্রাণীকূলক জীবন ও ধনহানি ঘটিথা। শ্রোতাবন্ধু, এই যেপরি নেপালরে প্রতিবর্ষ বর্ষা ঋতুরে প্রবল বর্ষা যোগু বন্যা এবং ভূস্খলন ঘটিথায়, এহা দেশর অনেক অঞ্চলরে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। নদীগুড়িকর জলস্তর বড়ি ঘরদ্বার রাস্তা এবং সেতু জলমগ্ন হয়ে যায়। বহু লোক নিজ ঘর ছাড়ি সুরক্ষিত স্থানকে যাওয়াকে বাধ্য হন্তি। বন্যা যোগু অনেক লোকঙ্ক জীবনহানি হওয়া সহ ঘর, চাষ জমি, পশু সম্পদ এবং যাতায়াত ব্যবস্থার ব্যাপক ক্ষতি হুয়ে। রাস্তা ও সেতু ভাঙ্গি যাবার দুর্গম অঞ্চলকে রিলিফ পৌঁছাইবা মধ্য কষ্টকর হয়ে পড়ে। ফসল নষ্ট হওয়ার লোকমানঙ্ক জীবিকা মধ্য প্রভাবিত হুয়ে। এইপরি বন্যা নেপালর জনজীবন এবং অর্থনীতি উপরে গভীর প্রভাব পকাই থাকে। তেণু প্রতিবর্ষ পূর্ব সতর্কতা, নদী পরিচালনা উদ্ধার ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতিকে আহরি সুদৃঢ় করা আবশ্যক। তেবে শ্রোতাবন্ধু, নেপালের চলিত বর্ষ গত 26 অগস্ট 2024 ভয়াবহ বন্যা সাধারণ জনজীবনকে অস্তব্যস্ত করে পকাইছে। সারা পৃথিবীতে এহা চহল সৃষ্টি করেছে। এহা সাধারণ বর্ষাজনিত বন্যা নহে। হিমনদী বা পাহাড় ধসি নদী পথরে বিপুল পানি, বরফ, পথর এবং কাদুয় হঠাৎ আসবার ভয়ঙ্কর ভাবে জলস্রোত মাড়ি আসছিলা। তবে এর প্রমুখ কারণগুলিক মধ্যে লাংটাং লিরুং অঞ্চলরে বরফ, পথর এবং মাটির বড় অংশ ধসি নদীপথকে অবরোধ করেছিলা। প্রায় 18-19 ঘণ্টা পরে এই প্রাকৃতিক বন্ধ ভাঙ্গি যাবার হঠাৎ বিপুল জল এবং কাদুয় তলক বহি আসছিল। বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুসারে জলবায়ু পরিবর্তনর হিমনদী পতলা হওয়া এবং পাহাড়িয়া ভূমি অস্থির হওয়া এই বিপদকে আহ্বান করেছিল। 21 সেপ্টেম্বর 2024 সর্বশেষ রিপোর্ট অনুসারে 14,000 অধিক

0: ভিতরে চিন্তা কলে দেবর্ষি
1: ইয়ে
0: সংসার ভিতরে মো ঠারু বলি শ্রেষ্ঠ ভক্তা প্রভুঙ্কর কেহি নাহান্তি মু ধাতা সুত দেবর্ষি নারদ সদা সর্বদা প্রভুঙ্কর নামকু ভজন অর্চন কীর্তন বন্দন করুছি মো ঠারু আউ বড় ভক্ত কোন কি অছি কি এইভাবে মন ভিতরে অহংকার যেতবেলে স্থান নেলা আজি অহংকার বশবর্তী হই দেবর্ষি উৎফুল্লিত চিতরে চালিছন্তি বৈকুণ্ঠ অভিমুখ এ কথা কু জানি পারিলে অন্তর্যামী পুরুষ সে সকলর অন্তর কথা জানি পারন্তি আজি জানিলে দেবর্ষি নারদ ভলি এক দিগ্দন্ত প্রতিভা মন ভিতরে এ ভলি মুঙ্কার ভাবকু সৃষ্টি করিছন্তি প্রভু তো সবু সহিবে হেলে কাহারি অহংকার কেবে

0: আজি চিন্তা কলে দেবর্ষিঙ্কর এতাদৃশ ভাবনাকু টিকে গঞ্জন করিবাকু পড়িব।
1: আচ্ছা,
0: এ কথা চিন্তা করি প্রভু অনন্ত পরে কপটরে শোই পড়িলে। যেতবেলে প্রভু শয়নরত, দেবর্ষি নারদ পৌঁছি গলে বৈকুণ্ঠ দ্বার দেশরে।
1: আচ্ছা,
0: নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করুছন্তি, প্রভু আসিলেনি কি পাছটি নেলেনি। দেবর্ষি চিন্তা কলে সতরে কোন ঠাকুর শোই পড়িছন্তি। প্রভুঙ্কর পাদ তয়ে উভা হই দেবর্ষি কহিলে, তাহলে হে প্রভু।

ভক্তি নিকটরে আজ পরাস্ত হইছন্তি দেবর্ষি নারদ গ্রহরাজ শনি। দুষ্ট শক্তি যেতে চেষ্টা কলে মধ্যে ভক্তি কি কেবে অতিক্রম করি পারিবনি। আনন্দ মনরে হনুমান রাম নাম গাউছন্তি। এপটে দুই জন আজ যোজনা করুছন্তি কিভলি প্রতিশোধ নেবে।